0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসম সহ পাঁচ রাজ্যে সরকার গঠনে তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এরাজ্যে রেলের আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে বলে পূর্ব রেল আশা প্রকাশ করেছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের আধুনিকীকরণে প্রায় 672 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। আজই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের রেজাল্ট। সৌদি আরব মার্কিন সেনাবাহিনীকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে চাইছে বিজেপি। শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে বিজেপি সূত্রে ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুই উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক বৈঠকে শ্রী শইকিয়া জানান, খানাপাড়ার কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলেছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে ডিএমকে এবং এআইএডিএমকে। অন্যদিকে পুদুচেরিতে আয়োজিত এক বৈঠকে এআইএডিএমকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ ভিসিকে, সিপিআই এবং সিপিআইএমের নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আর্লিকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল টিভিকে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কী অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা চলছে। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসায় রেলের নানা প্রকল্প দ্রুত শেষ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ। একটি প্রতিবেদন।
2: রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। নতুন সরকার গঠিত হলে এরাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেলের বেশ কিছু প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা সচল রাখতে বেনারস সেতু প্রতিস্থাপনের কাজটিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন প্রশাসনিক পরিবেশে জমি অধিগ্রহণ এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। পূর্বতন সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক বাধার কারণে এতদিন নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর শাখায় তৃতীয় লাইনের কাজ কার্যত থমকে ছিল। এছাড়া পাঁচ বছর আগে ঘোষিত সাঁইথিয়া বাইপাস প্রকল্পের জমি হস্তান্তর এবং চন্দনপুর শক্তিগড় চতুর্থ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজও আটকে ছিল। এই প্রতিটি প্রকল্পই দ্রুত রূপায়িত করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার 671 কোটি 72 লক্ষ টাকার একটি প্রকল্প মঞ্জুর করেছে।

0: কাউন্সিলের ফল প্রকাশিত হবে আজ। দুপুর 2:30টার পর থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিস্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া AI এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রকে আরও বিস্তার ঘটাবে। গৌরবময় পথ চলার 90 বছর পূর্ণ করল আকাশবাণী। এই বিশেষ মাইলফলক উদযাপন করতে আজ রাজধানী দিল্লিতে একটি বর্ণাঢ্য ম্যারাথনের আয়োজন করা হয়। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেল ভবন এবং রিজার্ভ ব্যাংক চত্বর ঘুরে পুনরায় আকাশবাণী ভবনে এসে শেষ হয়। আজকের এই ম্যারাথনে আকাশবাণী, দূরদর্শন ও প্রসার ভারতীর অসংখ্য কর্মী ও তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর CEO গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। শ্রী দ্বিবেদী বলেন,
1: কাল পুরা দেশ অব সিন্দুর কি অ্যানিভার্সারি মানা রা থা, উসকি পৃষ্ঠভূমি মে জো হুয়া বো বহুত দুঃখদ থা, লেকিন অব সিন্দুর নে ভারত কি এক অলগ কিস্ম কি পহচান দুনিয়া মে বনা দি। তো ইস মৌকে পর সিরফ মে ইতনা কহনা চাহুঙ্গা কি ইস পহচান কো, ইস তাকত কো বনায়ে রাখনা হম সবকি জিম্মেদারি হ্যায় আর ইয়াহি কাম হম লোগ আনে ওয়ালে দিনো মে মিলজুল করকে করতে রহেঙ্গে।
0: সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেবার ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলিকে পাহারা দেবার পরিকল্পনা আপাতত বাতিল করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতা নাইট রাইডার্স আজ IPL এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ 5 রাজ্যে সরকার গঠনের তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত ও ফ্রান্স বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। प्रथममा प्रमुख समाचार। राज्यपाल RN रविले पश्चिम बंगालको विधानसभा विघटन गर्नुभएको छ। गृहमन्त्री अमित शाहले आज कोलकातामा नवनिर्वाचित भाजपा विधायकहरूसँग बैठक गर्नुहुनेछ। पश्चिम बंगाल माध्यमिक शिक्षा बोर्डले आज 2026 माध्यमिक परीक्षाको नतिजा घोषणा गर्नेछ। आकाशवाणीले आफ्नो 90 वार्षिकोत्सवको अवसरमा राष्ट्रिय राजधानी दिल्लीमा म्याराथनको आयोजना गरियो र सिंगुरमा कारखाना स्थापना गर्न असफल भएकोमा टाटा मोटर्सलाई क्षतिपूर्ति स्वरूप 7,065.78 करोड रुपियाँ तिर्नुपर्ने आदेशलाई कोलकाता उच्च अदालतले अस्थायी रूपमा रोक लगाएको छ। अब समाचार विस्तारमा। राज्यपाल RN रविले पश्चिम बंगालको विधानसभा विघटन गर्नुभएको छ। उहाँले एक अधिसूचना जारी गर्नुहुँदै राज्यको विधानसभा विघटन गरिएको घोषणा गर्नुभएको छ। हालै सम्पन्न भएको पश्चिम बंगाल विधानसभा चुनावमा भारतीय जनता पार्टीले विजय हासिल गरेपछि भोलि 9 मई रविन्द्र जयन्तीको अवसरमा कोलकाताको ब्रिगेड मैदानमा नयाँ मुख्यमन्त्री सहित नवनिर्वाचित विधायकहरूले शपथ ग्रहण गर्नेछन्।
3: The Governor of West Bengal, RN Ravi, dissolved the Legislative Assembly of West Bengal. The new Chief Minister of the state and the Council of Ministers will be sworn in on Saturday, May 9th, the birth anniversary of Kovi Guru Rabindranath Tagore.

0: हवस् त श्रोता र यस गीतको अन्त साथै अहिलेलाई स्वर माधुरी कार्यक्रम यतिमा नै पुरा गरिन्छ। हामी आकाशवाणी खरसाङको देवकालीन अधिवेशनबाट बोलिरहेका छौँ। यस अधिवेशनबाट सम्पूर्ण श्रोताहरूमा हार्दिक अभिवादन तथा स्वागत जनाउँदछौँ।
1: শ্রোতা বন্ধুরা, আকাশবাণী কাশিয়াঙে বিশেষ নিবেদন নিয়ে আজ আমি সৌমিতা আদ্য আবারও একবার হাজির হয়েছি। আজ আমি আবারও একবার কথা বলে নিচ্ছি ইংলিশ চ্যানেল বিজয়ী আফরিন জাভির সঙ্গে। ও এই মুহূর্তে তামিলনাড়ুর রামেশ্বরমে হাজির হয়ে গিয়েছে পাক প্রণালী পার হওয়ার জন্য। নমস্কার, কেমন আছো তুমি?
2: আমি ভালো আছি,
1: অনেক অনেক। আমি তো খুব ভালো আছি, খুব ভালো আছি। এই খবরটাতে বিন্দাস, আর এই খবরটা আরো ভালো লাগবে যখন তুমি জয় করবে। আর এই মুহূর্তে কেমন লাগছে? অনেক অনেক স্বাগত জানাই তোমাকে। এই যে তুমি ইংলিশ চ্যানেল জয় করে আবার পাক প্রণালী পার হওয়ার জন্য একেবারে রামেশ্বরমে পৌঁছে গিয়েছো, কবে গিয়েছো?
2: আমি এসেছি পয়লা মে আমার মেদিনীপুর থেকে বেরোনো ছিল। আমরা এখানে দোসরা মে পর্যন্ত পৌঁছে গেছিলাম।
1: আচ্ছা, কি ট্রেনে গিয়েছো?
2: না না, ফ্লাইটে।
1: ফ্লাইটে, আচ্ছা আচ্ছা। তো রামেশ্বরমের কোথায় আছো এখন তোমরা?
2: আমরা রামেশ্বরমেই আছি, মানে একদম সমুদ্রের সামনে আর কি।
1: হ্যাঁ, ওটা মানে কি তোমাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হয়েছে?
2: হ্যাঁ, মানে এখানে যে অর্গানাইজিং কমিটি, মানে যিনারা এটা করাচ্ছেন, তো ওনারাই আমাদের এখানে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, এগুলো সবই ওনারাই করেছে।
1: আচ্ছা বেশ, তাহলে তো খুব ভালো ব্যবস্থা। আর তুমি জলে নামবে কবে?
2: আমি যতদূর সম্ভব ওই 8 কি 9 তারিখের দিক করে নামবো।
1: আচ্ছা, এখান থেকেই নামবে?
2: আর না, আমাদেরকে শ্রীলঙ্কা থেকে নামাবে, দিয়ে ইন্ডিয়ায় নিয়ে এসে ফিনিশ করাবে।
1: আচ্ছা, তাহলে শ্রীলঙ্কা যাবে কি করে ফ্লাইটে?
2: আমাদেরকে প্রথমেই শ্রীলঙ্কা নিয়ে চলে যাবে বোটে করে, এখানে ফ্লাইটে যাওয়া যাবে না।
1: ও আচ্ছা আচ্ছা,
2: বোটে করে নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে আমরা স্টার্ট করব, দিয়ে ইন্ডিয়া এসে ফিনিশ করব।
1: বেশ, খুব ভালো।
2: মানে ইংলিশ চ্যানেলে যেরকম হয়েছিল যে লন্ডন থেকে স্টার্ট করে ফ্রান্সে গিয়ে ফিনিশ করেছিলাম, দিয়ে ওখান থেকে ফেরার সময় বোটে করে এসেছিলাম। তো এখানে ঠিক উল্টোটা হচ্ছে যে বোটে করে প্রথমেই শ্রীলঙ্কা চলে যাবো, তারপরে আমরা ইন্ডিয়াতে সুইমিং করে আসবো।
1: আচ্ছা, শ্রীলঙ্কার কোন জায়গাটা জানা আছে?
2: শ্রীলঙ্কার ওই বর্ডারের সামনে সামনে ওইখানেই কোথাও না হবে, মাল্লার মনে হয় ওরকম জায়গাটার নাম, মানে এখনো ঠিক
1: জানা নেই, ওটা পার হওয়ার পরে আমরা জানতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ, আমরা তো সাথেই থাকবো। তো এখন কিরকম তুমি প্রস্তুতিটা কিরকম নিয়েছো? মেদিনীপুর সুইমিং ক্লাবের থেকে তো খুব জানা যাচ্ছিল খুব প্রস্তুতি নিচ্ছিলে, তো কিরকম প্রস্তুতি নিয়েছো? কত ঘন্টা করে প্র্যাকটিস করেছো? কি কি করেছো একটু বলে দাও।
2: ওখানে তো 12 ঘন্টায় প্র্যাকটিস করেছিলাম, আর মানে ওখানে যতই হোক একটা পুলের মধ্যে প্র্যাকটিস করেছি, এবার এখানে হচ্ছে সমুদ্রের মধ্যে করতে হচ্ছে, সমুদ্রের মধ্যে এখানে সেই জেলিফিশ, তারপর এখানে এসে আরো নতুন নতুন অনেক কিছু দেখছি আমি।
1: নতুন নতুন কি কি দেখছো?
2: নতুন নতুন বলতে যেরকম আমার স্টারফিশ কখনো দেখা হয়নি, শুধু ছবিতেই দেখেছিলাম, তো এখানে এসে লাইভ দেখছি। তারপর সিকি কুম্বার দেখছি, মানে সবই যেগুলো হয় না সেই সিনেমায় কিংবা ডিসকভারি চ্যানেলে ছোটবেলায় দেখেছিলাম, ওগুলো এখন স্বচক্ষে দেখছি।
1: এখনো তুমি ছোট্টবেলাতে নিজে নিজে দেখছো?
2: হ্যাঁ।
1: আচ্ছা, তো এখানে গিয়ে কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো? মানে 2 তারিখ থেকে প্র্যাকটিসে নেমে পড়েছো নাকি?
2: হ্যাঁ, মানে 2 তারিখে বিকেল বেলা থেকে নেমে পড়েছি।
1: আচ্ছা,
2: তো ওই 5-6 ঘন্টা এরকম করেই চলছে আর কি।
1: আর কোনো অসুবিধা হচ্ছে না, মানে জলের ভ্যারিয়েশন
2: এরকম কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি?
1: আচ্ছা,
2: মানে বাকি সঙ্গে তো মা বাবা এবং এখানকার যে অর্গানাইজিং কমিটি, ওনারা সবাই থাকেন।
1: তো কোনো সমস্যা সেরকম করে হয়নি? আর মানে ওখানে তো ওয়েদারটা একটু তো এখানের ওয়েদারের থেকে তো একটু অন্যরকম, তাতে কোনো সমস্যা হচ্ছে না?
2: না, খুব একটা সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ওখান থেকে এখানে একটু গরম বেশি, কিন্তু ইংলিশ চ্যানেলের মতো অতটা ডিফারেন্স কিংবা অতটা সমস্যা কিছু হচ্ছে না, কারণ ওখানে গরম থেকে ঠান্ডায় গেছিলাম, এখানে গরম থেকে গরমে এসেছি আর কি। যেহেতু নিজের দেশ,
1: হ্যাঁ, আর নিজের দেশ এবং হচ্ছে আমরা একটু গরমেই অভ্যস্ত। এবং খাওয়া দাওয়া কি করছো?
2: খাওয়া দাওয়া এখানকার সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া, ইডলি ধোসা, মানে যদিও বা ওনারা যেহেতু আমাদের ইভেন্ট আছে তাই সবই হেলদি ফুড, কিংবা মানে যতটা
1: মানে ডায়েট কিছু কি আছে তোমার? সেটাই আমি জিজ্ঞেস করছি এই
2: ডায়েট
1: মুহূর্তে।
2: বলতে সেরকম এখানে কিছুই নেই,
1: আচ্ছা
2: মানে যেহেতু আমরা ওখানে ভাত ডাল খেয়ে অভ্যস্ত, সেই জন্য যেন মানে ইভেন্টের আগে শরীর খারাপ না হয় তো সেইভাবেই স্যারকে বলেছিলাম, মানে যিনারা এখানে অর্গানাইজ করছেন তো ওনারা ওইভাবেই সবকিছু রেখেছেন অল্টারনেট আর কি।
1: সকাল বিকেল যেরকম, তো এখানেও ভাত ডাল খেতে, ওখানেও সেমনি খাচ্ছ, যাতে গিয়ে নিজের শরীরে যাতে কোনো সমস্যা না থাকে আর কি। আর জলে নামার আগে সেরকম কোনো রেস্ট্রিকশন থাকবে না কখন খাওয়া দাওয়া করবে বা কিছু?
2: খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া একদম শিডিউল টাইমের মধ্যেই করতে হয়, যেরকম সকালে ব্রেকফাস্ট 7:30 কি 8টার মধ্যে করে নিতে হবে, তারপরে দুপুরে 1:30টার মধ্যে করে নিতে হবে এবং রাত্রে হচ্ছে 8টার মধ্যে। তো
1: আচ্ছা,
2: এটা একটু মেনটেন করতেই হয়, না হলে পরে যখন আমরা আবার যখন প্র্যাকটিসে যাব তখন যদি মানে জাস্ট লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট খাওয়া হলো তারপরে যদি প্র্যাকটিসে চলে যাই তাহলে সেটা গিয়ে সমুদ্রে বেরিয়ে যাবে আর কি। তো সেই জন্য প্র্যাকটিসের আগে আমাদের ওই 1-1.5 ঘন্টা আগে একটু খাইয়ে দেওয়া হয়,
1: আচ্ছা তখন কি ধরনের? এক মিনিট,
2: মানে আমরা যেরকম প্র্যাকটিসে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে যে ভারী খাবারটা খেয়ে নিই, তারপর প্র্যাকটিসে নামার সময় এমনি আমরা ওয়ারেস কিংবা ওই কিছু জেল টাইপের জিনিস যদি আমাদের খিদে পায় তাহলে আমরা ওগুলো খেয়ে নামি, না হলে উঠে আসার পরে সাপ্লিমেন্ট আমরা ওইগুলোই নিই আর কি।
1: না হলে
2: যেহেতু এখানকার ওয়েদার খুব গরম আর মানে এখানে ঘামও অনেক বেশি হচ্ছে তো সেই জন্য আমাদেরকে ওয়ারেস কিংবা এই ইলেকট্রোল পাউডার এগুলো একটু বেশি করে নিতে বলছেন আর
1: মানে যখন জলে নামবে তখন সেই খাবারগুলো তুমি নেবে আর কি।
2: আমরা এখানেও যেরকম অনেকক্ষণ করছি তো সঙ্গে ছোট ডিঙ্গির মতো একটা থাকে, ওখানে ওই খাওয়ার গুলো থাকে, তো উনি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমরা আসি ওখানে খাওয়া দাওয়া করি দিয়ে আবার সবাই যে যার চলে যায় আর কি।
1: ও ওখানে কি অনেকে আছে এরকম তোমার মতন?
2: অনেকে বলতে এখনো পর্যন্ত মানে আমি আছি আর কয়েকজন এসছেন 2-3 জন। তো
1: কোথা থেকে আসছে তারা?
2: ওনারা ওই কিছু জন মুম্বাই থেকে এসছেন, কেউ ব্যাঙ্গালোর থেকে এসছেন, তো ওনারা হচ্ছেন ওই রিলে করবেন আর কি।
1: ও আচ্ছা আচ্ছা,
2: যে ডিস্টেন্সটা আমি একা করব ওটা ওনারা অনেকজন মিলে করবেন, 5 জন।
1: আর বাইরের দেশ থেকে কেউ আমাদের পাকপুনালি পার হতে আসেনি, এটাও একটা প্রশ্ন।
2: আমার তো জানা নেই ওই কেউ এসছেন।
1: সেটাই, এটাও একটা প্রশ্ন, আমরা বাইরের দেশে যাচ্ছি আমাদের দেশে কেউ আসছে না।
2: এটাই আজকে আমাদের মানে ওই যখন খেতে গেছিলাম সবাই এটাই আলোচনা চলছিল যে আমরা সবাই বাইরের দেশে যাই, উনারা কেন এখনো পর্যন্ত আসছেন না।
1: সেটাই সেটাই, আসবেন আসবেন, এরপরে আসবেন, তাই না? না আসলে কি করে?
2: যেরকম উনাদেরকে দেখে আমরা যাচ্ছি এখন, মানে একটা হয় না যে প্রথমে উনারাই স্টার্ট করেছিলেন, আমরা ভয় যেতাম না, তো যখন এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি এবার উনারা আমাদেরকে দেখে সেই সাহস করে আসবেন আর কি।
1: সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সাত সমুদ্র পাড়ি দিচ্ছি, বাইরের দেশের অত এখনো সাহস হয়নি, ওরা বোধহয় সাত সমুদ্র আর পাড়ি দিচ্ছে না, একটা দুটো করে, মানে আমাদের একটু সাহসটা বেশি।
2: হ্যাঁ তা তো ঠিকই,
1: আমাদের সবদিনই সাহসটা বেশি। যাই হোক, খুব ভালো। কি কি করছো আর কি কি করছো না সবকিছুর ফাঁকে ফাঁকে?
2: প্র্যাকটিসই করছি, জলে যাওয়া নেওয়া প্র্যাকটিস এর পরে।
1: জলের বাইরেও কি কোনো এক্সারসাইজ করতে হচ্ছে?
2: হ্যাঁ, জলের আগে মানে নামার আগে আমাদেরকে এমনি কিছু ল্যান্ড প্র্যাকটিস, কিছু স্ট্রেচিং এগুলো সব করানো হয়।
1: আচ্ছা,
2: মানে করি একটু একটু যেন ওই জলে সঙ্গে সঙ্গে নেমেই মানে হাত পা না ধরে যায় কিংবা এই এই সমস্যাগুলো না হয়, ক্র্যাম্প না লেগে যায়।
1: আর তোমার কোচ যিনি, তিনি কি বল

0: বলছেন, তার কাছ থেকে কতটা সাহস পেয়েছো বা তিনি কেমন প্র্যাকটিস করিয়েছেন?
1: আমার কোচের নাম হচ্ছে বিশ্বজিৎ দে চৌধুরী। এই লং গুলোর জন্য আমি স্যারের কাছেই করি। স্যার বলছেন আমার যা পার্ট আমি করে দিয়েছি, এবার তোমাকে করতে হবে। এবার তুমি যে টাইমটা তোমার ছিল, মানে যেটা তোমার টার্গেটে রয়েছে, যেরকম আমার মনে হয় যে আমি 10 ঘন্টার ভেতরে হয়তো করে নেব, তো স্যার ওটা বলতেন যে তুমি আরেকটু এফোর্ট দাও, 8.5 কিংবা 9 ঘন্টার মধ্যে এরকম করার চেষ্টা করো।
0: গতবারে তুমি যেমন টাইমটা দিয়েছিলে 13 ঘন্টা,
1: তেরো
0: কোথায়,
1: ঘন্টা 13 মিনিট
0: 13 ঘন্টা 13 মিনিটে তো তুমি কমপ্লিট করেছিলে, কিন্তু
1: হ্যাঁ
0: তুমি দিয়ে গিয়েছিলে বোধহয় 16 ঘন্টা বোধহয় করে
1: হ্যাঁ
0: গিয়েছিলে।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো এখন কিরকম নিয়ে যাচ্ছ এখন?
1: এখন যেরকম পকোড়ার জন্য আমি 12 ঘন্টা করে এসেছি।
0: আচ্ছা, তুমি 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে একদম কনফার্ম
1: হ্যাঁ, মানে
0: কোন?
1: টার্গেট কিংবা
0: হ্যাঁ
1: আশা একটা যেটা হয় না, যে আমার মনে হয় যে আমি 10 ঘন্টার ভিতরে করে নিতে পারবো, বাকি ওয়েদার সিচুয়েশন সবকিছুর উপর ডিপেন্ড করছে। এমনটা নয় যে আমি যেটা ভাবছি ওটাই হয়ে যাবে।
0: হ্যাঁ, তা ওয়েদার ওখানে এখন তো ঝড় বৃষ্টির একটা সময়, তো সেই সময় কিরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ওই সময়টা, তাই তো? ওই সময়টা ভালো থাকবে।
1: আশা করা যায়, কারণ মানে সেরকম ভাবে এখানে যেহেতু হাওয়া অনেক বেশি দেয়, ওয়েদার খুব একটা সত্যি বলতে বোঝা যাচ্ছে না, কারণ এখনই হঠাৎ করে জাস্ট আমরা খাওয়া দাওয়া করে রুমে এলাম, তারপরে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল।
0: হ্যাঁ, সেই ক্ষেত্রে তো তোমার সমস্যা হতে পারে নাকি?
1: হ্যাঁ, বাকি দেখা যাক ওই দিন কিরকম কি হয়।
0: বেশ, বেস্ট অফ লাক, খুব ভালো করে খুব তাড়াতাড়ি পার হয়ে যাও, দিয়ে আমরা সেটার সেলিব্রেট করব, জয়ের সেলিব্রেটটা আমরা করব। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল আকাশবাণীর কার্শিয়াং এর পক্ষ থেকে। সুস্থ শরীরে খুব সুন্দর করে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও।
1: থ্যাংক
0: এখন
1: ইউ।
0: একটু তোমার বাবার সাথে কথা বলে নেব, আমরা এখন কথা বলে নিচ্ছি আফরিনের বাবার সাথে। নমস্কার, আপনার নাম?
2: আমার নাম শেখতিয়ার আলী।
0: আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আকাশবাণী ফার্সিয়াং এর পক্ষ থেকে। আপনি বলুন, এই যে অনুভূতিটা, ইংলিশ চ্যানেল পার হয়েছে, এবার পপনালি পার হচ্ছে, তখন আপনারা সাথে থাকতে পারেননি, তো এখন আপনারা সাথে আছেন, তো কি কিরকম অনুভূতি হচ্ছে?
2: অনুভূতি বলতে অ্যাকচুয়ালি যখন ও সমুদ্রে নামছে প্র্যাকটিসের জন্য, আমরাও কিছুটা সমুদ্রের জলে, যে আমি তো এক কোমর জল পর্যন্ত যে দাঁড়িয়ে দেখছি, তো
0: আচ্ছা, মানে
2: মেকানিক্যাল
0: আপনারাও
2: তো
0: পারলে
2: হচ্ছে
0: ওর সাথে সাঁতার কাটেন আর কি, এরকম অবস্থা।
2: এরকম অবস্থা। আমি একদিনও ছাড়িনি মেয়েকে একাই,
0: আচ্ছা,
2: ও যে জলে নামছে আমিও সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি।
0: তাহলে কি এবারে আপনারা, মানে গতবারে ওর বোটে যেরকম ওর দাদা বৌদি ছিল, এবারে কি আপনারা থাকবেন, মা বাবা?
2: আমরা থাকবো, হ্যাঁ।
0: বাহ বাহ, খুব ভালো। তো এখানে কিরকম প্র্যাকটিস করেছে, কিরকম দেখেছেন, মানে কেমন উৎসাহ দিচ্ছেন, আপনার কিরকম অনুভূতি হচ্ছে, সেগুলো সব
2: না,
0: বলুন।
2: অনুভূতি তো অ্যাকচুয়ালি ভালোই লাগছে, কারণ আমরা তো সবসময় চাইছি মেয়ের সাফল্য,
0: হুম
2: এবং
0: হুম
2: সেই সাফল্যটা এমন করে
0: আমরাও
2: যেন
0: চাইছি,
2: রেকর্ড।
0: আমরাও চাইছি।
2: হ্যাঁ, খুব স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে, যখন কোনো পরীক্ষা হয়
0: হুম হুম
2: তো স্যারেরা তো সবাই চাইবেন যে ভালো হোক, ভালো লেগুক, কিন্তু মা বাবা চাইবে যেন আরো ভালো হয়, সবার থেকে আগে যায়,
0: একদম
2: তাই না? সুতরাং
0: সেই
2: আমরা
0: তো,
2: ভাবছি যেন ওই জন্য একটা রেকর্ড করতে পারে, যে রেকর্ডটা এরা আগে কেউ করতে পারেনি।
0: আগে কেউ করতে পারেনি এবং পরেও অনেকের ভাঙতে অসুবিধে হতে পারে।
2: অসুবিধা হতে পারে, তো সেই চিন্তা ভাবনা নিয়ে মেয়েকে রেগুলারই প্র্যাকটিসে নিয়েও যাচ্ছি, এবং
0: আচ্ছা,
2: ওকে উৎসাহ দিচ্ছি। যখন প্র্যাকটিস হচ্ছে, ও যে জলে নামছে, আমরা যতটা সম্ভব, মানে এবারে ধরুন এক কোমর জলের উপরে যেতে এবারে ভয় করছে কেমন, ভেতরের দিকে কারেন্ট টানছে, তখন নিজেরা তো তাই তাল সামলাতে পারবো না। মেয়ে ওখান থেকে আমাকে আবার সাবধান করছে, বাবা তুমি আর এগোবে না, পিছিয়ে যাও।
0: আপনি কি সাবধান করবেন, আপনাকে সাবধান করছে।
2: হ্যাঁ, কারণ ও তো জানে যে ও সুইমিং পারসন, ওই পক্ষে অসুবিধা হবে না।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে মানে মেয়ের সঙ্গে সাথ দিতে গেলে কিন্তু মা বাবাকেও একটু একটু করে সুইমিং শিখে নিতে হবে, না হলে কিন্তু হবে
2: ঘটনা
0: না।
2: তাই দেখছি তো,
0: সেটাই তো, এমনি কোনো সমস্যা নেই, আগের বারে অনেক সমস্যায় পড়েছিল।
2: ওখানে ভিসা এটা ওটা নিয়ে প্রবলেম ছিল, এখানে সেই
0: হুম
2: জিনিসটা
0: হুম
2: নেই।
0: হুম হুম হুম অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই, সাফল্যের পথে এগিয়ে যাক। আমরা এখন একটু আফরিনের মায়ের সঙ্গে কথা বলে নেব, উনি কি কি করলেন বা করছেন এখন জেনে নেব। নমস্কার, আপনার নাম? আমরা এখন কথা বলে নিচ্ছি আফরিনের মায়ের সঙ্গে, আকাশবাণী শিলিগুড়ি কার্শিয়াং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।
1: নমস্কার।
0: আপনি বলুন, আপনার নাম আগে বলুন।
3: আমার নাম সাবিনা পারভীন।
0: আচ্ছা,
3: আফরিনের মা, এখন আমার পরিচিতি হয়ে গেছে, আমি আফরিনের মা।
0: সেই তো, আমরা ছোটবেলায় মা বাবার পরিচয়ে পরিচিত হই, আবার বড় হওয়ার সাথে সাথে যখন ছেলে মেয়ে বড় হয় তখন ছেলে মেয়ের পরিচয়ে পরিচিত হয়ে পড়ি,
3: তাই না? সব থেকে বড় পাওনা
0: সেটাই। বলুন আপনি, আপনি তো মেদিনীপুরে যখন বাড়িতে ছিলেন তখন ওকে রোজ দিন সুইমিং ক্লাবে নিয়ে যেতেন, থাকতেন সঙ্গে, কি কি করেছেন সেই জায়গাটা একটু বলুন।
3: নতুন করে আর কি বলবো, মানে ইংলিশ চ্যানেলের জন্য যেভাবে রেডি করানো হচ্ছিল ওখানকার জলটা তো খুবই ঠান্ডা, সেই জন্য সেই অনুযায়ী ওর শরীরের ফিটনেস এর জন্য ওর ডায়েট সেই হিসেবে করা হতো, কিন্তু এখন এখানকার জলটা গরম, সেই জন্য এখনকার প্রিপারেশন যেন সম্পূর্ণ আলাদা আর কি।
0: আচ্ছা আচ্ছা, কিরকম প্রিপারেশন নিয়েছে? মানে আপনি তো সঙ্গে সবসময় থাকতেন, খাওয়াতেন দাওয়াতেন, মানে ডায়েট বিশেষ করে, তো সেটা একটু জানবো।
3: গতবারে বেশি করে করে প্রোটিন খাওয়াতে হতো, যাতে ঠান্ডাটাকে ও অ্যাবজর্ব করতে পারে। এবারে সেই সমস্যাটা নেই, এবারে সবই কিছু নর্মালি খাওয়ানো যাচ্ছে, আর মানে গরমটাকে যাতে ও অ্যাবজর্ব করতে পারে সেজন্য আরো বিশেষ করে যেন প্রোটিনটা মাত্রাটা কমানো হয়েছে আর কি।
0: আচ্ছা আচ্ছা, মানে আমরা শীতকালে যেরকম
3: যেরকম খাওয়া দাওয়া হয় সেই হিসেবে হচ্ছে,
0: মানে শীতকালে আমরা যেরকম গরম গরম মানে যে মাছ মাংস বেশি বেশি খাই যাতে আমাদের শরীরটা গরম থাকে, আমরা যাতে ঠান্ডাটাকে সহ্য করতে পারি, আর গরমকালে একটু আমরা হালকা হালকাই খাবার খাই যাতে আমাদের শরীরটা গরম না হয়ে যায়, যাতে আমাদের শরীরটা একটু ঠান্ডা থাকে, সেই একই পদ্ধতি আর কি এই ক্ষেত্রেও।
3: এই ক্ষেত্রেও সেই একই পদ্ধতি।
0: হ্যাঁ, আর ও তো বললো এই খাওয়ার দাওয়ার ওখানে গিয়েও সেই একই রকম মানে বাড়ির খাবারের মতোই ব্যবস্থা করতে করা হয়েছে।
3: এখানে খাওয়া দাওয়া যেটা দেখছি হেলদি খাবারই দিচ্ছে, কোন রকম রিচ নেই, একদম লাইট খাবার গুলো।
0: আর আপনার কেমন লাগছে বলুন? সেবারে তো আপনি যাবেন সেই দিনই ও জলে নেমে পড়েছিল, এবারে তাই জন্য আর একেবারে সঙ্গে চলে গেছেন।
3: হ্যাঁ, সেবারে ভিসাটা ক্যান্সেল হয়ে গেছিল সেই জন্য আমি যেতে পারিনি।
0: হ্যাঁ হ্যাঁ,
3: এবারে তো ভিসা কোনো এখানে তো প্রয়োজন নেই, এবারে সঙ্গে আসতে পেরেছি, এই জন্য তো খুবই ভালো লাগছে। যে গতবারে যেবারে মিস করেছিলাম যেটা, এবারে সেটা আর
0: উপরওয়ালার
3: সহায় ছাড়া তো কিছু হয় না।
0: না, সে তারপরেও একটা অভ্যাস এবং ইচ্ছে সবটাই কাজ করে, আশীর্বাদ ভালোবাসা এগুলো তো খুব প্রয়োজন আছে না, এগুলো আগে দরকার। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর আপনার কি রকম এই মুহূর্তের অনুভূতিটা একটু শুনে নেব, এবং আগামী দিনে যারা এরকম চ্যালেঞ্জ নিতে চাইছে তাদের মা বাবাদের উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
3: এই মুহূর্তে তো আমি খুব এক্সাইটেড, সমুদ্রে সাঁতার করবে, আমি পাশে পাশে থাকতে পারবো, দেখতে পারবো, তাকে সাপোর্ট করতে পারবো, এই জন্য আমি খুব এক্সাইটেড আছি আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, আর যারা আগামী দিনে করবে তাদের জন্য কি বলবেন আপনি?
3: তাদেরকে বলবো যে বাচ্চারা যেটা করতে চায় তাদেরকে করতে দেওয়া উচিত, এবং আমাদের মা হিসেবে সবসময় তাদেরকে সাপোর্ট করা দরকার, এগিয়ে চলো আমরা সাথে আছি,
0: সাথে আছি।
3: হ্যাঁ, মা বাবার সাপোর্ট ছাড়া তো বাচ্চারা কোনোদিনই এগোতে পারবে না। এবার আমাদের দরকার যেটা, যে আমরা সব যেন বাচ্চাদেরকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করি, কোনো কিছুতে না কিছু টান হয় আর কি।
0: বেশ বেশ, আগামী দিনে ও আরো সাফল্যের পথে এগিয়ে যাবে এটাই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি আবারও একবার আফরিনের সঙ্গে একটু কথা বলে নেব।
1: হ্যাঁ বলুন।
0: আচ্ছা, ও ইংলিশ চ্যানেল যখন পার হয়েছিল ওখানে জলের লবণাক্ত যেটা ছিল আর কি, নুনের পরিমাণ, এখানেরটার মধ্যে তফাৎটা কি তুমি লক্ষ্য করছো?
1: এখানেও মানে একই লবণাক্ত জলের যে লবণাক্ত ভাবটা ওটা প্রায় সেম, হচ্ছে যে ওখানকার জল প্রচন্ড বেশি ঠান্ডা, এখানকার জল
0: গরম। ওখানে তো যেরকম সুইমিং কস্টিউম নিয়ে একটা বাধা ধরা নিয়ম ছিল, এখানেও কি সেরকমই না সুইমিং কস্টিউমের কিছু পার্থক্য আছে?
1: না মানে ওরকম,
0: ঠিক আছে, বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে, এবং তুমি বন্ধুরতা, হ্যাঁ বন্ধুরতা অতিক্রম করে কোন রকম প্রতিকূলতা না পেয়ে তুমি সফল হয়ে, সফল শুধু নয় জয় করে খুব তাড়াতাড়ি, মানে

0: 10 ঘন্টা বলতো, তুমি 8 ঘন্টা, তোমার যেটা স্যার বলেছেন সেই স্যারের কথাটাই যেন ঠিক হয় আর কি, সেই কথাটাই জন্য
1: না না,
0: খুলে যায়, 8 ঘন্টার মধ্যে শেষ করে ফেলো। এই রকম কামনা করি আজকের মতন শেষ করছি, জয় করে ফেরো, আবার আমরা গল্প করব।
1: একদম
0: অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাকে, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমরা কথা বলে নিলাম আফরিন জাভের সঙ্গে, ইংলিশ চ্যানেল জয় করে ফিরেছে, এখন প্রাক প্রণালী জয় করার উদ্দেশ্যে ও রামেশ্বরমে আছে। আজ আমি সৌমিতা আর্য কথা বলে নিলাম আফরিন জাভের সঙ্গে, আবারও ওর পপ প্রণালী জয়ের পরে আমরা আবার কথা বলবো। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী কার্শিয়াং এ বিশেষ নিবেদন। নমস্কার।

0: गत मत विवरण जस्ता बहुआयामिक तथ्याङ्कहरू समावेश गरिएका छन्। हालै निर्वाचन भएका सबै 830 विधानसभा निर्वाचन क्षेत्रहरूको इन्डेक्स कार्ड र तथ्याङ्कीय प्रतिवेदनहरू सार्वजनिक गरिएको निर्वाचन निकायले जनाएको छ। यी विवरणहरू चुनावी नतिजा घोषणा भएको 72 घण्टाको समयभित्रै उपलब्ध गराइएको हो। यी इन्डेक्स कार्डहरू ECI नेट एप र निर्वाचन आयोगको आधिकारिक वेबसाइटबाट प्राप्त गर्न सकिनेछ। आयोगका अनुसार चुनावी नतिजा घोषणा भएको 72 घण्टाभित्रै तथ्याङ्कीय प्रतिवेदन सार्वजनिक गरिएको यो पहिलो पटक हो। यस प्रतिवेदनले राज्य स्तर र विधानसभा निर्वाचन क्षेत्र अनुसारको मतदाता विवरण, मतदाता केन्द्रको संख्या, लैङ्गिक आधारमा निर्वाचनमा सहभागिता, पार्टीगत मत हिस्सा र निर्वाचन क्षेत्रको तथ्याङ्कीय सारांश लगायत विविध विषयहरूलाई समेटेको छ। भारत सरकारले देशभर खाना पकाउने ग्यास र इन्धनको आपूर्ति पूर्ण रूपमा सहज रहेको भन्दै उपभोक्ताहरूलाई ढुक्क रहन आग्रह गरेको छ। नयाँ दिल्लीमा आयोजित एक अन्तर मन्त्रालय ब्रिफिङमा पेट्रोलियम सचिव सुजाता शर्माले पश्चिम एसियाको तनावका बावजुद ग्यासको मूल्य स्थिर रहने र कुनै पनि वितरक कहाँ अभाव नरहेको जानकारी दिनुभयो। पछिल्लो दुई दिनमा मात्रै 75 लाख सिलिन्डर घर घरमा पुर्याइएको र आप्रवासी श्रमिकहरूका लागि 5 केजीका साना सिलिन्डरहरूको आपूर्ति समेत बढाइएको छ। यसैबीच सरकारले खाडी क्षेत्रमा रहेका भारतीय नागरिक र नाविकहरूको सुरक्षालाई उच्च प्राथमिकतामा राखेको छ। परराष्ट्र मन्त्रालयका अनुसार इरानबाट 2,546 भारतीयहरूलाई सडक मार्ग मार्फत सुरक्षित रूपमा बाहिर निकालिएको छ भने 3,190 भन्दा बढी नाविकहरूलाई स्वदेश फिर्ता गराइएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। सोमनाथ अमृत पर्वको पावन अवसरमा प्रधानमन्त्री मोदी 11 मईमा गुजरातको सोमनाथ मन्दिरको भ्रमणमा जानुहुने। शुभेन्दु अधिकारी पश्चिम बंगालमा भाजपा विधायक दलको नेता निर्वाचित, राज्यको पहिलो भाजपा मुख्यमन्त्री बन्ने निश्चित। भारत विश्वकै तीव्र गतिको उड्डयन बजारका रूपमा विमान लिजिङको नयाँ गन्तव्य बन्ने केन्द्रीय मन्त्री रामन नायडूको भनाई। निर्वाचन आयोगको ऐतिहासिक उपलब्धि।
1: প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরলম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
2: বঙ্গাল মে 93% মতদান হুয়া হে জো আজাদি কে বাদ সবসে জ্যাদা হে অর এক ভি কমপ্লেন টিএমসি কি ওর সে ছাপা মারনে কি নাই হে বুথ ক্যাপচারিং কি নাই এক ভি নাই और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर दोनों चरण समाप्त हुए हैं।
1: পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজি কর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে, ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয় ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
3: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
1: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এই জন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিকের কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যে 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নাগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে, নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটি দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনোরকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত 2 দিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত 2 দিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
4: পিছলে 2 দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে আগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে 2 দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে 2 দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
1: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান এআই 171 এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে, দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
5: समाचारपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछु श्रोताहरूलाई। एफएम 103.5 MHz को तरङ्गमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट। श्रोताहरू, अब प्रस्तुत गर्नेछौँ भुटानी कार्यक्रम, र आजको भुटानी कार्यक्रममा यहाँलाई सुनाउनेछौँ भुटानी गीत। गीत सुन्न अघि सुन्नुहोस् यो छोटो व्यावसायिक सन्देश।